পাউড়িয়া পিনে আপ সাজিও আপিন চেনাও দুই কুদর সাজিয়ে কর আসন ডিঠো যাও দাতা কর দয়া বতুন সদেব হে কর বসাও তু জানো সব সে দিল সহিন কো আও কর আসন ডিঠো যাও কর আসন ডিঠো যাও।

কালহে মার বেদারে জেসন নদর করে সোই জন পায়ে গোর কা শব্দ সম্ভালে